মন্না পিরাপাতি পাতাতি ন্যাউনি পানি রুদাই নামাজাতি আসু বারবারা।